0: γίνεται το σακό μου.
1: Εν βάρο μιλάζεις για έναν άνθρωπο από το πρόγραμμα.
2: Thank you.
3: Ik heet Marjoke.
4: I'm Maria. Yeah. Come to me, visit me.
2: Oh, we come.
5: Zijn die mensen in de huiskamer ook zo romantisch?
3: Ja, moet je maar horen. Ik zal ze even laten horen gillen, oké? Okay?
5: Maar wel zachtjes dan.
3: Zo. Zie je wel?
6: Dit zijn jullie programma te luisteren, Bart en Ruud.
4: I can't pronounce that, I think. A Capricorn?